বন্ধুবর্গ প্রাপ্ত ভয় অকরা কি বলতে প্রাপ্ত ভাই মসাই এই কার্যক্রম মাত্রে মুকাম করছু ভাই মানে তো কার্যক্রম করিব তিন বছর চার বছর ভিতর কাম সকি পাঁচ বছর তো পাওয়া কুড়া অন্তিম বর্ষে ধরে কাম করছে অনেকে চলন চলতি সিস্টেম কম ছিল চার বছর তিন বছর চার বছর।

হাত জোরে ঢুকির মাটি করি মাগে তোর পরে চিরমন পাঠিয়ে না সচিন আর পত্থরকে বুঝিয়ে গেছে পত্থরকে

0: কল প্রিন্ট মুভি করতে রকম তোমার সাধারণ নম্বর এখন করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহর তথাই আপনার সবার সাধারণ বার্ষিক রূপমা বুঝাউন পড়ে সবারি কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধী বিতরণ হেনকা সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয় গেলে কর প্রিন্ট মান্য ব্যাঙ্ক ভোচর অগি সবার কর তথা বস্তু একিন তথা কর বুঝায় পছন্দ প্রাপ্ত হুম বিমা আপনি বুঝাইক কর রকম আপনি সবারি নম্বর একিন সূচনা মার্ফত অনুরোধ করছি
1: প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট
0: সুলুম জুন বেশি জন্য সড়ক নির্মাণ কার্য হাল সুলুম শুক্রবার সঞ্চালন নির্মাণ কার্যক্রমে মাথুলু সুলুম ঢুঙ্গা খসির সম্ভাবনা রয়েছে তল্লো ফেরা সাধন ক্ষেত্রমা ঘাসপাত কাটন গাই বস্তু চড়াউন তথা আবত যাবত করে সম্পূর্ণ স্থানীয় বাসী তথা সর্বসাধারণ সাবধানী অপনাউন হলে এসে সূচনা মার্ফত অনুরোধ কৃপয়া জোখিমুক্ত ক্ষেত্রমা অনাবশ্যক রূপমা নজানু আশা বাল বালিকা তথা চৌপায়ালা সমেত সুরক্ষিত রাখি সিভিল জিনিস উপভোক্তা সমিতি স্কুল।